सैया दिल में आना रे, आके फिर न जाना रे, हो आके फिर न जाना रे। छम छमा छम छम, gezongen door Shamshad Begum, kwam deze uit de film Bahar. En Raat Alambia is het volgende liedje gezongen door Tanshik Bakhchi. Uit de film Shersha komt Kerat Alambia re.

सैया ने देखा ऐसे मैं पानी पानी हो गई खिसमदोर बादशाह एंड आस्था गिल en het volgende liedje in het programma Gieton Kilher via Radio SBS is uit de film Churalia Hetumne. De titelsong gezongen door Alka Yachnik en Sean.